পড়েছিলাম মায়ের মুখে, আপনার দেশে ব্রেক ইজি পাপ দাস ফর লাইফ ইন দ্য ডুবি ব্রাদার্স রাখেন ডাউন হাইওয়ে ই ও ইলেকট্রিক লাইট অর্কেস্ট্রা রাখেন রোল ইজ ক্লিন অ্যান্ড পিটার পল মেরি আই ডিড রাখ অ্যান্ড রোল মিউজিক গো টু মাই বিগ ব্রাদার মার্কার রেন্ডার গো গো টু ফিল ইন ভ্যানকুভার গো মি আই নিউ হাইও